পরবর্তী কথাচিত্র প্রেম রোগ, কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, সঙ্গীত নির্দেশনা লক্ষ্মীকান্ত প্যারেলাল, গীত রচনা সন্তোষ আনন্দ।

আখের কিউ কথাচিত্রর পরবর্তী গীত, কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর, সঙ্গীত নির্দেশনা রাজেশ রোশন, গীত রচনা ইন্ডিভার।

0: প্রাণঘাতী হবার চান্সেস কম থাকে। হলে ডেঙ্গুর কিছু এক্সট্রিম স্টেজেস থাকে, যেমন ডেঙ্গু শক সিন্ড্রোম, ডেঙ্গু হেমোরাজিক সিন্ড্রোম, এইসব স্টেজকে পড়াইলে ডেঙ্গু প্রাণঘাতী হয়ে পড়ে। সেপাই আমি চেষ্টা করা আম এই সিজনরে, এই বর্ষা ঋতুরে যেতবে বি জ্বর হব, আমি যদি জানুব যে আম যে এরিয়ারে রহুছু সেই এরিয়াটা ডেঙ্গু প্রোন এরিয়া, তো তিনি দিন মধ্যে যদি আমার জ্বর ছাড়ুনি তো আমার ডেঙ্গু পরীক্ষা করাইকি সেটা সুনিশ্চিত করা কি এটা ডেঙ্গু কি নর্মাল ভাইরাল ফিভর। ঠিক, যদি আমি প্রাথমিক স্টেজে জনা পড়িযিব কি না এটা ডেঙ্গু, তো আমি সেমতি তার ট্রিটমেন্ট করা, আমি সেমতিয়া রক্ত পরীক্ষা করা। রক্ত পরীক্ষা পাই গোটে টেস্ট বহুত ইম্পর্টেন্ট, আপনার মনে রাখিথিবে সিবিসি বা কমপ্লিট ব্লড কাউন্ট, সেথরে আমি দেখিপার কি আপনার ইনফেকশন অছি কি না। হলে আউ গোটে জিনিস বি মু কহিবি মনে রাখিবে, ডেঙ্গু গোটে ভাইরাল রোগ, অ্যান্টিবায়োটিক যে আমি খাই দেউছো জ্বর হলে অ্যাজিথ্রোমাইসিন অ্যামক্সিসিলিন এইসব অ্যান্টিবায়োটিক ডেঙ্গু রোগরে কিছু ভূমিকা না। যেতে যায় আপনার সিবিসি রে বা অলগা কিছু রে কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন র লক্ষণ না, সেতে যাই ডেঙ্গুরে অ্যান্টিবায়োটিক র কিছু ভূমিকা না। বারংবার কহুছি খালি প্যারাসিটামল, ওআরএস আউ পৈড় পানি আউ নর্মাল পানি এতিকি উপরে ভরসা রক্ষা পড়ে।
1: আজ্ঞা স্যার, আপনার তো হসপিটাল র চিকিৎসা সম্পর্কে কহিলে, তবে এর কিছু ঘরোয়া উপচার আছে কি?
0: ঘরোয়া উপচার আমাকে ডেঙ্গু যেতবে পেসেন্ট হয়ে কি আসতে সেতবে সমস্তে কহতি যে অমৃতভণ্ডা যে পত্র সেটা আমি পিষিকি পি দেউ, সেথরে সমস্ত লাগে কি যে আমার যে প্লেটলেট থাকে সেটা বড়ি যায়। বাট মু আপনার এই অনুষ্ঠান মাধ্যমে সমস্ত জনাইব চাহিবি যে এবে যাই সেমতি কিছু রিসর্চ না, যেটা এই যে আমার ধারণা মানে অমৃতভণ্ডা পত্রের যে রস সেথরে প্লেটলেট বড়ে তাহার কিছু প্রমাণ না। তো মু মনা করবি যে আপন সে অমৃতভণ্ডা পত্র হো কি অলগা কিছু আয়ুর্বেদিক যা ঘর উপচার অগুড়া করতু না। হলে আপনার করা কিছু অসুবিধা নাই, বাট পেসেন্টর কোণ অসুবিধা থাকবে ইন্টারনালি কাহার কিডনি বা কাহার লিভর প্রবলেম থাকবে সেই প্রবলেম অধিক হয়ে পড়ে সেই সবুরে, হলে সেটা আউ ডেঙ্গু কু আউ ভি কমপ্লিকেটেড করে দেই পারে। তো ন জানিকি সেগুলা দিওন্তু নাহি। ঘরোই উপচার কহিলে আম ঘরে কাহাকু যদি ডেঙ্গু হব তো আমাকে সবুবেড়ে দেখা পড়ব সে অধিক পানি পিউছি কি না, তাহার কেবে বি ডিহাইড্রেশন ন হো। আউ আমি কোভি ফার্মেসি কু যাইকি মেডিসিন মাগিবার না, আম নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যা যাইকি ডক্টর কু পচারিবা, পচারিকি সেতবেড়ে হি মেডিসিন খাইবা, না হলে ঘরে যদি অছি তো প্লেন প্যারাসিটামল ক্যালপল হো পাইরিজেসিক হো সেই সব যা বি ব্র্যান্ড নেম অছি আজিকালি র সেই সব মেডিসিন খাইবা।
1: তবে আমাকে ঘরোয়া উপচার নকরি যদি ডেঙ্গুর লক্ষণ জাঁয়া পাইলে তবে তুরন্ত আমাকে হসপিটাল আডমিট করিবার আছে।
0: হসপিটাল আডমিট করিবার না, আমি আমি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র অথবা কিছু ফার্মেসি বা আমার ডক্টর পাখে যা যাইকি আমার ডেঙ্গুর কিছু টেস্ট হুয়ে যে জনা পড়ে যায় যে আপনার ডেঙ্গু হচ্ছে কি না। হলে আপনার যদি জ্বরের প্রথম পাঁচ দিন ভিতরে ডক্টর পাখ অথবা হসপিটাল রিপোর্ট করছেন, হলে আমি কিছু টেস্ট করাও, যেমন হলো সিবিসি যেটা মু কহিলি কমপ্লিট ব্লড কাউন্ট, সেথরে আউ তাহা সহিত ডেঙ্গুর কিছু টেস্ট থাকে, যেমন র্যাপিড অ্যান্টিজেন গোটে ডেঙ্গুর টেস্ট থাকে, এনএস ওয়ান অ্যান্টিজেন ডেঙ্গু স্পেসিফিক অ্যান্টিজেন যেটা সেই টেস্ট থাকে, সেই সব টেস্ট হলে আমাকে জনা পড়ে যায় যে ডেঙ্গু অছি কি না। হলে জ্বরের প্রথম দিনের নুহে, দুই নম্বর দিন রু স্টার্ট করি পাঁচ নম্বর দিন ভিতরে আমাকে পরীক্ষা করিবার অছি, কাইকি না প্রথম দিনের শরীর ভাইরাল লোড সেত ন থাকে যে টেস্টটা পজিটিভ আসবে। হলে র্যাপিড টেস্ট যেটা হুয়ে সেথরে কেবে কেবে ফলস পজিটিভ মানে আপনার নথিব হলে বি রিপোর্ট পজিটিভ আসবে তাহার চান্সেস থাকে, তো সেটা সুনিশ্চিতকরণ করা ডেঙ্গুর অ্যান্টিবডি টেস্ট হুয়ে, হলে আউ এনএস ওয়ান কহিকি গোটে অ্যান্টিজেন টেস্ট হুয়ে, এইসব টেস্ট আউ এলাইজা যেটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট আমি কহিপারিবু, এইসব টেস্ট হলে হি আমি সেইটা সুনিশ্চিত করি কহিপারিবু যে আপনার ডেঙ্গু হয়েছি। আউ যেতে যাই আপনার সুনিশ্চিত হোনি সেতে যাই মু কহিবি যে খালি জ্বর আসলে প্যারাসিটামল আউ দিন সারা ওআরএস পানি এতিকি উপরে আপনার ট্রিটমেন্ট রাখবে।
1: আজ্ঞা স্যার, যদি পরিবার জনক ডেঙ্গু জ্বর হল সেটি তাঙ্ক পরিবার যে মা হন্তু কিংবা অন্য মহিলা মানে থিবে সেমানে সে রোগীর যত্ন কিপরি নেবে?
0: রোগীর যত্ন মানে আমাকে আগে জানিবার অছি সেই রোগীর

খুব কম সময় লাগি রহবা শ্রীমন্দির প্রশাসন তরফ হইতবার জরুরি বৈঠক উত্তরু ডক্টর পাড়ি কইছন দুইপহর 2 বজে নু সাহাণ মেলা দর্শন মূল হেবা 15 তারিখ দিন ওয়াঁশ আর রথযাত্রা লাগি খাস নীতিকান্তি থিবানু নবযৌবন দর্শনকে কম সময় লাগি রখবারকে নিষ্পত্তি নিয়া যাইছে এ বছর রথমানকে অতকা গুটে লেখা রথ দৌড়ি রহবা তিনি রথ উপরে কেনসি প্রকার অনধিকৃত সেবায়ত মানকর চড়বার আর মোবাইল ফোন ব্যবহার উপরে কটকনা জারি করা যাইছে রাইজে সফেই মিত্র মানকর অবদানকে সম্মান জনাবার লাগি আর সুরক্ষিত আর যান্ত্রিক স্বচ্ছতা ব্যবস্থাকে তহকাবার লাগি এবার 14 তারিখ থেকে রাইজর সবু সহরাঞ্চল স্থানীয় সংস্থানু নমস্তে দিবস পালন করা যাবা এ বাবদে গৃহ আর নগর উন্নয়ন বিভাগ তরফ সবু মহানগর নিগম পৌরপালিকা আর বিজ্ঞপিত অঞ্চল পরিষদকে নির্দেশ জারি করা যাইছে কেন্দ্র সরকারকর সামাজিক ন্যায় আর সশক্তিকরণ মন্ত্রণালয় আর গৃহ আর সহরাঞ্চল ব্যাপার মন্ত্রণালয় তরফ এই দিবস পালন করা যাবা নয়াপড়া জেলা স্বাস্থ্য আর পরিবার কল্যাণ ক্ষেত্রটি সারা রাজ্যে পহলা ঠানে অছে গলকাল বিশ্ব জনসংখ্যা দিবস অবসরে ভুবনেশ্বর কৃষি ভবন নহিতবা রাজ্যস্তরীয় কার্যক্রম থি নয়াপড়া জেলাকে সম্মানিত করা যাইছে 2025-26 বছর লাগি পরিবার নিয়োজন কার্যক্রম থি সামগ্রিক প্রদর্শন লাগি সম্মান দিয়া যাইছে এতার ছড়া ছুয়া জনম উত্তরু জন্ম নিয়ন্ত্রণ উপকরণ ব্যবহার থি নয়াপড়া 3 নম্বর ঠানে রয়েছে সমারোহটি জেলার অতিরিক্ত জনস্বাস্থ্য অধিকারী ডাক্তার জে এস মহান্তি পুরস্কার গ্রহণ করিছ নয়াপড়া জেলা খড়িয়াল দরবার হল ঠানে কেন্দ্র সরকার 12 বছর পূর্তি অবসরে গোটে বুদ্ধিজীবী আর অবসরপ্রাপ্ত কর্মচারী মান সম্মিলনী হয়ে যাইছে সাংসদ মালবিকা দেবী সম্মিলনীতে যোগ দিয়ে কেন্দ্র সরকার ভিন ভিন উপলব্ধি ঐতিহাসিক নিষ্পত্তি আর যুগান্তকারী পদক্ষেপ বাবদে আলোচনা করে বিকশিত ভারত পরিকল্পনা 2047কে সাকার করবার লাগি দেশের সবু নাগরিক ভূমিকা আর সহযোগ বহু জরুরি বলি সাংসদ কে সম্মিলনীতে খড়িয়াল নু রেল লাইন তৈরি তিখালি নিম্ন ইন্দ্রন মেগা পাইপলাইন জলসেচন প্রকল্প উদন্তি বেরেজ দিয়ার খড়িয়াল ডিগ্রি মহিলা কলেজকে সরকারি জমি দেবার বাগির ভিন ভিন প্রসঙ্গ উপরে আলোচনা করা যাইছিলা বলাঙ্গীর জেলা লুইসিংহা নির্বাচন মন্ডি অধীনতে থিবার করকচিয়া সংগঠিত জঙ্গল নো এক পেড মা কে নাম আর বিধায়ক বন প্রকল্পর শুভারম্ভ হয়েছে স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর মুকেশ মহালিং কার্যক্রম থেকে যোগ দিয়ে গছ যোগাইলে বলাঙ্গীর মনখণ্ড তরফ আয়োজিত কার্যক্রম থেকে বহু মাত্রাতে সাধারণ লোকে যোগ দিয়ে গছ যোগাইলে নয়াপড়া জেলানু থরে ব্যবহার হতবার প্লাস্টিক মুক্ত অভিযান অধীনটি গাঁ পরিমল গাঁ মুন্ডরী কার্যক্রম হয়ে যাইছে জেলার মগুর পাণি গাঁনু হয়েবার কার্যক্রম থি স্বচ্ছ সুস্থ আর পরিবেশ অনুকূল গাঁ গঠন উপরে জোর দিয়া যাই জেলাপাল মধুসূদন দাস কার্যক্রম থেকে মুখ্য অতিথি ভাবে যোগ দিয়ে থরে ব্যবহার হতবার প্লাস্টিককে বর্জন করবার লাগি আহ্বান দিয়ে পানিপাগ রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থিবানু ভিন ভিন জায়গানু বর্ষা হবার সম্ভাবনা রয়েছে সিয়াড়ে পশ্চিমবঙ্গ আর তার আখরপাখর বাংলাদেশ উপরে সক্রিয় ঘূর্ণিবল এবার দুই দিন ভিতরে লঘুচাপটি বদলিবার সম্ভাবনা রয়েছে এতার প্রভাবটি রাজ্যে এবার 7 দিন তক হালকানু মধ্যম ধরনের বর্ষা হবা বলিকি পানিপাগ কেন্দ্র তরফ অনুমান করা যাইছে সিয়াড়ে হীরাকুদ জলভণ্ডার জলস্তর আজ সকাল 6 বজে তক 611 ফুট রয়েছিল এই সময়টি দুইটা গেট দিয়ে ফি সেকেন্ড 58,740 ঘনফুট প্যান ছড়া যাওয়ার বেলকে 34,665 ঘনফুট প্যান জলভণ্ডারকে আসুছে শেষে মুখিয়া খবর ফের ঘায় নিশামুক্ত ওড়িশা গঠন লাগি খাস যোজনা তৈয়ার কলে সরকার কেন্দ্র সরকার তরফ ফের ঘায় ধারী জেলা 36টা ঔষধ খুচরা দর আষাঢ় মাসর অন্ধার পক্ষর দ্বাদশী তিথি নু পুরী শ্রীমন্দির নু আজ হয়েছে মহাপ্রভু মানকর রাজপ্রসাদ বিজে নীতি আর রাজ্যে সক্রিয় রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী আবার 7 দিন তক এই পারে বর্ষা আজের আঞ্চলিক খবর ইন শেষ হল জুহার।

0: জুহার জুহার মঙ্গলু দাদা।
1: হই হই শশী, তোমকে ভি জুহার।
0: আর আমার চাষি ভাই বহন মানকে ভি
1: জুহার।
0: আর স্বাগত আমার আজির কিষান বাণী কার্যক্রম থি।
1: আর আমার এই কিষান বাণী কার্যক্রম কেন্দ্র কৃষি মন্ত্রণালয় ভারত সরকার তরফ প্রসারণ করা যায়সি।
0: দাদা
1: হই গা,
0: ই জুলাই মাস পৌঁছিলে তো গছ লগাবার উপরে কেতনে কেতে সবু কথা আর কাম মানে, হেলে ই বরস বি তো সেবাগির গছ লগা হয়েছে, খালি জুলাই মাস কে তুমি তো যেতে বেলে ইচ্ছা করব গছ লগাব, হেলে গছ লগাবার ঠানু এতকা ধ্যান দেবার আছে যে যেন গছটা মুই লগাইছে সে গছটা কেনতা করে বড় হেবা বঁচবা।
1: বিলকুল বিলকুল।
0: আর অনেক ভাই বহন মানে অছন দাদা, গছ লগাবার সেটা মানকর গোটে নিশা আয়, সেমানে চাহেসন যে কেন গছ মোর বগিচা থি নিন সে গছটাকে মুই লগামি বলি করি, আর কাহিঁ কাহিঁ দূরিয়া যেই করবি সে চারা মানে সেমানে খুঁজছন, নি পাইলে ফের অলগা ভাই বহন মানকে কন্ট্যাক্ট করি করি মগাসন সেমানে সে চারা মানকে আর লগ।